0: তো সেটিউন কিতা সার সারা দু মেগা হার্টসে লাইভ স্ট্রিমিং জারিয়ে নিউজ অন এআইআর অ্যাপ তে আকাশবাণী পটিয়ালা হুন তো কচ্ছির বাদ ইয়ানি ঠিক 6:30 তুমি শুনোগে খেতীবাড়ি প্রোগ্রাম সাড়ে জলন্ধর কেন্দ্র তো ਇਸ ਤੋਂ ਬਾਅਦ ਤੁਸੀਂ ਸੁਣੋਗੇ ਮਾਨਸ ਗਾਂਧੀ ਅਗਲੀ ਲੜੀ ਉਹ ਵੀ ਸਾਡੇ ਜਲੰਧਰ ਕੇਂਦਰ ਤੋਂ ਸਮਾਂ ਰਹੇਗਾ 6:40 ਦਾ ਆਓ ਸੁਣਦੇ ਹਾਂ ਖੇਤੀਬਾੜੀ ਪ੍ਰੋਗਰਾਮ
1: ਖੇਤੀਬਾੜੀ